আজ শনিবার, 31শে শ্রাবণ, 1948 শকাব্দ, 22শে আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 4ঠা ভাদ্র, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:17 হয়ে 9 সেকেন্ডে এবং সূর্যাস্ত 6:01 হয়ে 41 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি।

প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 22 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই।

0: while attending a program at the Sashastra Seema Bal SSB Frontier Headquarters in the Rani Danga area at Siliguri in West Bengal yesterday. The Home Minister said completing border fencing is crucial to stopping infiltration and protecting national security. He said the government will continue its zero tolerance policy towards illegal immigration. India will host the BRICS Youth Ministers Meeting and the BRICS Sports Minister Meeting at Visakhapatnam in Andhra Pradesh. The BRICS Youth Ministers Meeting will be held tomorrow, while the BRICS Sports Ministers Meeting will take place tomorrow. The meetings will be chaired by Youth Affairs and Sports Minister Dr. Mansukh Mandaviya with the Minister of State for Youth Affairs and Sports Raksha Khatse also participating. According to the Ministry of Youth Affairs and Sports, the Youth Ministers meeting will focus on strengthening cooperation in youth development and empowerment with discussions on education, skill development, entrepreneurship, well-being and sustainable development. India and the UK have agreed to expand bilateral exchanges between the armed forces of the two countries through joint exercises, training and capacity building, as both sides held a key dialogue in Delhi. Defence Secretary Rajesh Kumar Singh co-chaired the 25th India-UK Defence Consultative Group DCG meeting with the Permanent Under Secretary for Defence of UK Jeremy Pocklington in the national capital. India and Nepal reviewed the entire spectrum of bilateral cooperation and reaffirmed their commitment to strengthening cooperation on border management and security. The discussion came up during the 14th meeting of the India-Nepal Joint Working Group, which concluded in Dehradun yesterday. Joint Secretary BM1 in the Union Home Ministry, Pausumi Basu, led the Indian delegation at the meeting. Senior Bangladesh Nationalist Party BNP leader and party stalwart Mirza Fakhrul Islam Alamgir was sworn in as the 23rd President of Bangladesh at a ceremony held at Bonga Bhavan in Dhaka yesterday. In the BWF Badminton World Championships, the Indian women's doubles pair of Teresa Jolly and Gayatri Gopichand will take on top seeds Liu Shengshu and Tang Ning of China in the semi-finals at the Indira Gandhi the indoor stadium in New Delhi today. Indian javelin thrower Neeraj Chopra finished second at the Lausanne Diamond League with the season best throw of 88.05 meter, just 9 centimeters behind Sri Lanka's Ramesh Tharanga Pathirage, who won with 88.14 meter. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেব সঞ্চয়িতা ও গীতাঞ্জলির আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতার প্রথম অধিবেশন একটু পরে 6:15 সুভদ্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সুরবাহার শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুর্বা সিংহ রায়চৌধুরী, 6:35 রামচরিত মানস আজ 210তম পর্ব, 6:45 ভক্তিগীতি শিল্পী চুনিলাল ভট্টাচার্য, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায়, 8:30 নজরুলগীতি শিল্পী সুস্মিতা হাজরা, 8:45 লোকগীতি পরিবেশনায় লালন একাডেমি, 9:10 এস্থার উপস্থাপনায় শুচিস্মিতা ঝা, 10:15 রঞ্জুমান উপস্থাপনায় আফতাব আলান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 12:00 সুরভি উপস্থাপনায় শুচিস্মিতা ঝা, 12:20 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 2:30 তবলা শিল্পী উজ্জ্বল ভারতী, সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি শিল্পী সুস্মিতা হাজরা, 5:20 উর্বশী উপস্থাপনায় সঞ্চিতা নন্দী, সন্ধ্যে 6:10-6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপাচন্দ, 7:10 লোকগীতি পরিবেশনায় লালন একাডেমি, 7:30 দর্পণ উপস্থাপনায় সঞ্চিতা নন্দী, 8:00 ছায়াছবির গান, 8:15 কাহা কাঁসরা উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ব্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী, অনুষ্ঠান উপস্থাপনায় দীপাচন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গান। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকে চাষবাস কথিকা রঙিন মাছের চাষ ও উৎপাদন এ বিষয়ে বলবেন ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস,

পুলিশে আপনার স্বাস্থ্য কোথিকা ফুসফুসের ক্যান্সার, বলবেন ডাক্তার পৌলমী বসু। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও সৌভিক শাসমল। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুর্বা সিংহ রায়চৌধুরী। 8:00 জানা জানায় কোথিকা আশ্চর্য সেই কোয়ান্টাম ফুল, বলবেন ডক্টর অমিতাভ চক্রবর্তী, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:05 তুবরি কামান দাগার ইতিবৃত্ত, রচনা বিশ্বনাথ পাকরাশি, প্রযোজনা সিদ্ধার্থ মাইশ্রী। 8:20 নজরুল গীতি শিল্পী সুস্মিতা হাজরা। 8:30 শুনবেন সারেঙ্গি শিল্পী উমেশ মিশ্র। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান জেলার চিঠি। 9:25 9:30 গানে গানের শেষাংশ। 10:00 গানের ভেলায় রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান নাট্যাঙ্গন উপস্থাপনায় মনীষা চক্রবর্তী ও দেবার ঘোষ সাহা। 12:00 বাংলার মুখ হুগলির জেলার বাসলা শ্রীরামপুর থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:33 কৃষক বন্ধুদের জন্য জলাবার খবর, এরপরে শুনবেন আধুনিক গান। 1:00 রম্যগীতি, 1:45 মহিলা মাহুল, 1 কলমে দুই নারী উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সঞ্জয় হাজরা। ডুরান্ট কাপ ফাইনাল, এ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্চন চট্টোপাধ্যায়। 5:30 সাঁওতালি নাটক কসাই কুয়ারি, রচনা হীরালাল সরেন, প্রযোজনা পরিমল হেমব্রম। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 চাষি ভাইদের জন্য জল হাওয়ার খবর, এরপর শুনবেন কিষাণবাণী। মূল জমির পরিচর্যা, জয়দীপ বসুরায় সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। কৃষক ও তার পরিবার, ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে ডক্টর চন্দ্রকান্ত ঘোষের সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 নাটক দিল্লি চলো, কাহিনী উৎপল দত্ত, বেতার নাট্যরূপ সমীর মজুমদার, পরিবেশনায় PLT। 9:00 মুখোমুখি, হরপ্রসাদ ঘোষের সাক্ষাৎকারটি নিয়েছেন তুহিন সুব্র ভট্টাচার্য। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা, কর্ণাটকী সঙ্গীত শিল্পী শ্রেয়াস নারায়ণন, আকাশবাণী তিরুবনন্তপুরমের নিবেদন। 11:00 নজরুল গীতি শিল্পী সুস্মিতা হাজরা। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান, শুনলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন সুভদ্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সুরবাহার, প্রথমে রাগ বিলাস খানি টোরি, পরে গুনকেলি শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ সুর বাহারে প্রথমে রাগ বিলাসখানি টোরি ও পরে গুনকেলি শুনলেন বাজিয়েছেন সন্তোষ বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দুর্বা সিংহ রায়চৌধুরী।

শুনলেন রামচরিতমানস, আজ শুনলেন 210তম পর্ব। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী চুনিলাল ভট্টাচার্য।

গুড মর্নিং, কেমন আছো, কি খবর? সকাল হতেই সুপ্রভাতের আজকের আড্ডায় তোমায় স্বাগত। সত্যি করে বলো তো, আজ সকালে অ্যালার্ম বাজার পর কতবার স্নুজ বাটনটা চিপেছো, কিংবা বিছানা ছেড়ে ওঠার পর কয়েক মিনিট একদম ব্ল্যাঙ্ক হয়ে খাটের কোণে বসেছিলে? কোনো গিল্ট বা অপরাধ বোধে ভোগার কোনো দরকার নেই, কারণ তুমি একা নও। সত্যি বলতে, এত সকালে ঘুম ভেঙে ওই কাঁথা সরিয়ে বা পাতলা চাদরটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ানোটা কিন্তু পৃথিবীর অন্যতম একটা বড় যুদ্ধই বটে। কিন্তু সেই যুদ্ধটা জিতে তুমি এখন এই মুহূর্তে আমার সঙ্গে আছো, তার জন্য প্রথমেই নিজের ঠোঁটের কোণে চওড়া একটা হাসি নিয়ে এসো আর নিজেকে একটা থ্যাংক ইউ বলো। রান্নাঘরের কেটলিটা চাপিয়ে থাকলে ধোঁয়া ওঠা চা বা কফির কাপটা হাতে তুলে নাও, বারান্দায় গিয়ে দাঁড়াও, কিংবা জানলার পর্দাটা একটু সরিয়ে বাইরে ভোরের স্নিগ্ধ আকাশের দিকে তাকাও। সারাদিন তো আমরা ওই ঘড়ির কাঁটার পেছনেই দৌড়েই কাটাই, তাই না? কিন্তু আগামী কয়েকটা মিনিট কোনো দৌড়াদৌড়ির মধ্যে আমরা নেই, নেই কোনো তাড়া, কোনো কাজের প্রেশার। এই সময়টা কেবল তোমার সঙ্গে, তোমার নিজের সঙ্গে একটু কানেকশন তৈরি করার সময়, একটু বুক ভরে শ্বাস নেওয়ার সময়। প্রতিদিন সকালে চোখ মেললেই আমাদের মাথায় এক গাদা চিন্তা এসে ভিড় করে। আর আজকে এই সাবমিট করতে হবে, ওখানে পৌঁছতে হবে, ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে, জীবনে কবে কি হবে তার কোনোই ঠিক ঠিকানা নেই, তাই না? চাপটাকে একটু হলেও হালকা তো করাই যায়, কারণ আজ আমি তোমাকে বলবো ওই মাথার ভেতরে যে লম্বা টু ডু লিস্টটাকে আগামী কয়েক মিনিটের জন্য একটু পজ বাটনে রেখে দাও। কারণ আজ আমরা এমন একটা বিষয় নিয়ে গল্প করব যেটা হয়তো তোমার প্রতিদিনের মানসিক চাপটাকে একটু হলেও

হালকা করে দেবে। আজকে আমার আলোচনার বিষয় হলো ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, আর তোমার সঙ্গে আড্ডায় রয়েছে আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আর এই যে ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, আমি চিন্তা করছিলাম আস্তে আস্তে যে এটার যদি বাংলা অনুবাদ করি তাহলে কি বলা যায়। এক তো এক প্যাক পা করে চলা বটেই, কিন্তু ওয়ান স্টেপ অ্যাট এ টাইম আমি ভাবছিলাম যে এক লাফে নয় বরং এক ধাপে, মানে এক লাফে নয় কিন্তু এক ধাপে, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। দেখো, আমরা সবাই জীবনে বড় কিছু করতে চাই, কিন্তু সমস্যা হয় তখনই যখন মনে করি একদিনেই সব বদলে ফেলতে হবে। সত্যি বলো, মানে পাহাড়ে ওঠা হোক বা স্বপ্ন পূরণই হোক না কেন, সব কিছু শুরু তো হয় একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে। আর জানো তো, আমাদের একটা অদ্ভুত অভ্যাস আছে, আমরা নিজের জীবনটাকে খুব সহজেই অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করে ফেলি। কারো চাকরি হয়ে গেছে, কেউ হায়ার স্টাডিজে, কেউ নিজের ড্রিমকে রিয়েলিটি বানিয়ে ফেলেছে, আর তখন মনে হয় আমি এত পিছিয়ে কেন ভাই। বাট মেবি তুমি পিছিয়ে পড়নি, ইউ আর কম্পেয়ারিং ইউর চ্যাপ্টার টু উইথ সামওয়ান এলসেস চ্যাপ্টার 20। তুমি তার আজকের সাফল্যটা হয়তো দেখছো, কিন্তু চ্যাপ্টার 1 থেকে শুরু করে 19, সেই ভোরবেলার ঘুমহীন দিনগুলো, ব্যর্থতার কান্না, বারবার শুরু করার সাহস আর পরিশ্রম, সেগুলো তো দেখছো না আলাদা করে। একটা বইয়ের শেষ চ্যাপ্টারটা পড়ে কখনোই ফার্স্ট চ্যাপ্টারের যে সংগ্রাম সেটা কিন্তু বোঝা যায় না। তাই আজ একটা ছোট্ট প্রতিশ্রুতি রাখি আমরা আমাদের কাছেই, অন্য কারোর কাছে না, যে পুরো পাহাড়ে ওঠার কথাটা আমরা ভাববো না এখনই, পুরো জীবনটা বদলে দেওয়ার কথাও নয় আর কি, সেই অর্থেই বলছি। টুডে উই উইল জাস্ট টেক দ্য নেক্সট স্টেপ, শুধুমাত্র পরের ধাপটা আজকে আমরা একটুখানি এগিয়ে যাব, কারণ বড় সাফল্য কখনোই ওভারনাইট আসে না, আসে ছোট ছোট কনসিস্টেন্ট পদক্ষেপ থেকে। তাহলে চলো আজকের সকালটা শুরু করা যাক এক ধাপ করে একসঙ্গে। আর সকালের এই আড্ডা যদি একটু সুরেলা না হয়, একটু মন ভালো করা গান দিয়ে না হয়, তাহলে মনটা একটু ভার হয়ে আসে বইকে, কারণ গান আমাদের মনটাকে বেশ ফুরফুরে চনমনে করে দিতে পারে খুব সহজেই। আর আমার খুব পছন্দের একটা গান ভূমি, বাংলা গানের ব্যান্ডের, থাকলো শুধুমাত্র তোমাদের জন্য ভূমি গানের দলের একটি গান, সেই গান শুনিয়ে ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থেকো।

ফিরে এলাম গানের পর। আর আজ সুপ্রভাতের আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছে আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। তবে এখন সময় আজ এই দিনের ঠিক গুরুত্বটা কী জেনে নেওয়ার, মানে আজকের দিনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, বা কোনো জন্মদিন বা কোনো ঘটনা যে ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, সেই আজ এই দিনে শুনিয়ে আবার চলে যাব আজকের অনুষ্ঠানের আলোচনায়। ওয়ান স্টেপ অ্যাট এ টাইম।

0: আজকের দিনে ইতিহাসের পাতায় ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো এক এক করে এবার জেনে নেওয়া যাক। 1639, আজ এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চুক্তির মাধ্যমে আজকের চেন্নাই শহরের ভিত্তি স্থাপিত হয়। 1770 সালের আজকের দিনে ক্যাপ্টেন জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ব্রিটিশ সার্বভৌমত্ব ঘোষণা করেন। 1791 আজকের দিনে হাইতির স্বাধীনতা বিপ্লবের সূচনা হয়, যা বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ গণ আন্দোলন। 1864 আজ এই দিনে প্রথম জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয়, মানবিক আন্তর্জাতিক আইনের ভিত্তি গড়ে ওঠে। 1907 সালের আজকের দিনে জার্মানির স্টুটগার্টে ম্যাডাম ভিকাজি কামা প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন। 1920 সালের আজকের দিনে কিংবদন্তি বিজ্ঞান কল্পকাহিনীর লেখক রে ব্র্যাডবেরি জন্মগ্রহণ করেন। 1922 সালের আজকের দিনে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্র জন্মগ্রহণ করেন। প্রতি বছর 22শে আগস্ট বিশ্বজুড়ে বিশ্ব লোকগাথা দিবস বা ওয়ার্ল্ড ডে অফ ফোকলোর পালিত হয়। বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি, রূপকথা, লোকাচার ও লোকগাথা সংরক্ষণ ও জনপ্রিয় করার উদ্দেশ্যে এই দিনটি উদযাপিত হয়।
1: আজ এই দিনে
0: ফিরে এলাম আজ এই দিনের পর, আর আজ সুপ্রভাতের আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। কথা বলছি ওয়ান স্টেপ অ্যাট আ টাইম, অর্থাৎ এক পা করে এগিয়ে যাওয়া, এক লাফে বা এক ঝাঁপে কোথাও যাওয়ার নেই, একটু ধীর পথে যাওয়াই যায়। আমি কালকেই ভাবছিলাম যে আমরা যদি খুব দ্রুত দৌড়ে কোথাও একটা চলে যেতে চাই বা খুব তাড়াহুড়ো করে, হয়তো আমি একটু আগে পৌঁছতে পারি, কিন্তু সেই সময় আমার যে ক্লান্তি বা এই যে হাঁপানো, সেটা কিন্তু আমাকে একটু হলেও ট্রাবল দেবে। তাই খুব বেশি হড়বড় না করে দেখা যাক না ধীর পায়ে পৌঁছানো সম্ভব কিনা।

একটা মজার ব্যাপার কি জানো, আমরা যখন কোনো পাহাড়ের ছবি দেখি তখন চোখ কিন্তু সোজা চলে যায় চূড়ার দিকে, কেউ কিন্তু প্রথম পদক্ষেপটার ছবি তোলে না। প্রথম মানে ধরো চূড়ায় পৌঁছানোর একমাত্র উপায় তো ছিল সেই প্রথম পদক্ষেপটাই। আমার মনে হয় লাইফও একেবারেই তেমনই, আমরা ডেস্টিনেশনটা নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়ি যে জার্নিটাকে খুব কমই উপভোগ করতে ভুলে যাই আর কি। আমরা ভাবি যেদিন চাকরি পাবো সেদিন খুশি হব, যেদিন নিজের বাড়ি হবে সেদিন শান্তি পাবো, যেদিন সবাই আমাকে চিনবে সেদিনই নিজেকে সফল মনে করব। কিন্তু যদি সুখটা শুধুমাত্র গন্তব্যেই থাকে তাহলে পথ চলার এতগুলো দিন আমরা বাঁচবো কীভাবে? একটা কথা মনে রেখো যে প্রোগ্রেস ইজ অলওয়েজ বেটার দ্যান পারফেকশন। এই যে নিখুঁত হওয়ার চেয়ে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া কিন্তু অনেক বেশি মূল্যবান, আর আমি কথা মনে প্রাণে বিশ্বাস করি। আজ যদি তুমি মাত্র 10 মিনিট পড়তে পারো সেটাও কিন্তু প্রোগ্রেস। হয়তো অনেক দিন থেকে তুমি কনসেন্ট্রেট করতে পারছিলে না, আজকে তুমি টানা 10 থেকে 20 মিনিট পড়তে পেরেছো একটা বই, প্রোগ্রেস। হয়তো অনেক দিন থেকে কিছু মুখস্থ করতে পারছো না, আজ হঠাৎ একটা কবিতা মুখস্থ করে ফেললে, সেটাও প্রোগ্রেস। আজ যদি নিজের মনকে একটু শান্ত রাখতে পারো অনেক অনেক দিন পর, সেটাও প্রোগ্রেস। কারণ বড় পরিবর্তন কখনো তো হঠাৎ করে আসে না, ওটা ধীরে ধীরে নিঃশব্দে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ভেতর দিয়েই কিন্তু জন্ম নেয়। তাই আজ নিজেকে শুধু একটা কথাই বলো, আমাকে আজ পুরো পথটা হাঁটতে হবে না, খুব হড়বড় করে কোথাও যাওয়ার নেই, পুরো পথ না হেঁটে আজকে যদি আমি শুধুমাত্র পরের পদক্ষেপটাই নিই সেটাও কিন্তু যথেষ্ট। আর এটাই হলো ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, মানে স্বপ্নের মায়াজাল বুনতেই পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এই কথা বলতে বলতে আমার মনে পড়ে যাচ্ছে একটা সুন্দর গানের কথা, সে গান শুনিয়ে ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থেকো।

ফিরে এলাম গানের পর, আর আজ তোমাদের সঙ্গে সুপ্রভাতের আড্ডায় রয়েছে আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। কথা বলছি ওয়ান স্টেপ অ্যাট এ টাইম নিয়ে। এই যে গানের মিষ্টি একটা সুরের পর আমরা ফিরে এলাম, এবং আজকের সকালের আবার সেই ভাবনায়, মানে ওই এক লাফে নয় বরং এক ধাপে এগিয়ে চলার কথা বলছি। আমার এই কথা বলতে বলতে একটা খুব সুন্দর রূপকের কথা মনে পড়ছে। শীতের ভোরে যখন ঘন কুয়াশার মধ্যে দিয়ে কেউ গাড়ি চালায়, তখন গাড়ির হেডলাইট কিন্তু পুরো 100 কিলোমিটার রাস্তা একসাথে দেখতে পায় না, আলো পড়ে শুধুমাত্র সামনের ওই 10-12 ফুট জায়গাটায়। কিন্তু মজার বিষয় হলো ওইটুকু পথ এগোতেই পরের 10 ফুট আরও স্পষ্ট হয়ে যায়, আর এই করতে করতেই মানুষ অচেনা দীর্ঘ পথ পেরিয়ে ঠিক নিজের গন্তব্যে পৌঁছে যায়। আমাদের জীবনটাও কিন্তু হুবহু এক, আমরা অনেক সময় থমকে যাই কারণ আমাদের পুরো ভবিষ্যৎটাই আমরা এক পলকে দেখে ফেলতে চাই, আর তখনই জন্ম নেয় ওভার থিঙ্কিং। আমরা ভাবি আজ থেকেই দিনে 3 ঘন্টা পড়ব, আজকেই পুরো প্রজেক্টের স্ক্রিপ্ট শেষ করে ফেলবো, কিংবা এক মাসেই জীবনে সব অগোছালো দিকটা ঠিক করে ফেলবো। ফলাফল, কাজের চাপ আর ভয়ের চোটে আমরা শুরুটাই করতে পারি না। জাপানি সংস্কৃতিতে একটা চমৎকার দর্শন আছে, কাইজেন, যার সহজ অর্থ হলো প্রতিদিন খুব ছোট কিন্তু ধারাবাহিক উন্নতি। আজ তুমি গতকালের চেয়ে মাত্র 1% ভালো হওয়ার চেষ্টা করো, মানে যদি পুরো বইটা পড়া কঠিন মনে হয় আজ শুধু 2 পেজ পড়ো, যদি আধ ঘন্টা হাঁটতে আলসেমি লাগে আজ শুধু 5 মিনিটের জন্য 2টা পায়ে জাস্ট গলিয়ে নাও, এবং যদি কোনো লম্বা মেইল বা অ্যাসাইনমেন্ট লিখতে ভয় লাগে আজ কেবল প্রথম প্যারাটা টাইপ করে রেখে দাও, যদি না সেটা খুব গুরুত্বপূর্ণ হয়। গতি যতই কম হোক তুমি কিন্তু আর একই জায়গায় দাঁড়িয়ে নেই, তুমি এগোচ্ছ। আর এই ছোট ছোট পদক্ষেপগুলোই বছর শেষে একটা বিশাল রূপান্তরের গল্প তৈরি করে। আজকের সকালের আড্ডা নিয়ে তাই আমি তোমাকে একটা চ্যালেঞ্জই দিই, বরং যে সারাদিনে এমন একটা ছোট কাজ বেছে নাও যেটা অনেক দিন ধরে ফেলে রেখেছো কোনো বড় প্রত্যাশা ছাড়া, আজ শুধুমাত্র তার প্রথম ধাপটা সম্পন্ন করো, নিজের উপর বিশ্বাস রাখো আর গভীর একটা শ্বাস নাও, আর আজকের এই দিনটাকে একটু ভালোবেসে আলিঙ্গন করেই দেখো না কেমন লাগে। আর কথা যখন বলছি ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, সবসময় জীবনের গল্প শুনতে তো আমাদের ভালোই লাগে, তাই এবার তোমাদের কথায় কথায় একটা গল্প বলি। অনেকেই হয়তো শুনেছ, তবুও আজকের এই সকালে এই গল্পটা নতুন করে মনে করে নেওয়া আমার মনে হয় ভীষণ দরকার। গল্পটা চীনের এক অদ্ভুত প্রজাতির বাঁশ গাছের, যাকে বলা হয় চাইনিজ বাম্বু। মাটিতে যখন এই গাছের বীজ পোঁতা হয় তখন প্রথম বছর আর কি জল সার দেওয়ার পরেও মাটির উপর একটি সবুজ পাতার ডগাও দেখা যায় না, দ্বিতীয় বছর যায়, তৃতীয় বছর যায়, এমনকি চতুর্থ বছর পেরিয়ে গেলেও মাটির উপর কিন্তু কোনো পরিবর্তন নেই। বাইরে থেকে দেখলে মনে হবে বীজটা হয়তো মরেই গেছে, পুরো পরিশ্রমটাই হয়তো বৃথা। কিন্তু পঞ্চম বছরে গিয়ে ঘটে এক অভাবনীয় কাণ্ড।

মাত্র 6 সপ্তাহের মধ্যে গাছটি মাটির বুক চিরে প্রায় 80 থেকে 90 ফুট উঁচুতে উঠে যায়। তাহলে ভাবো যে গাছটা কি মাত্র 6 সপ্তাহে তো বড় হলো না, ওই ফেলে আসা 4টে বছর সে মাটির নিচে নিঃশব্দে নিজের শিকড় শক্ত করেছে, গভীরে জাল বিস্তার করেছে, যাতে ভবিষ্যতে ওই 90 ফুটের ঝড়ঝাপটা অনায়াসে সহ্য করতে পারে সে। আমাদের জীবনের প্রতিদিনের ছোট পদক্ষেপগুলো না ঠিক একই রকম, যখন তুমি প্রতিদিন নিয়ম করে একটু একটু করে চেষ্টা করছো, অথচ বাইরে কোনো রকম ফলাফল সেভাবে দেখতে পাচ্ছ না বা চোখে পড়ছে না, তখন মনে হয় বোধহয় সবটুকুই বৃথা যাচ্ছে। কিন্তু সত্যিটা হলো তুমি এই মুহূর্তে তোমার ভেতরের শিকড় শক্ত করছো। দৃশ্যমান ওই বড় সাফল্যের আগে সবসময় একটা দীর্ঘ অদৃশ্য প্রস্তুতি থাকে। তাই আজ যদি তোমার মনে হয় যে পরিশ্রমের কোনো ফলই তো মিলছে না, তবুও থেমো না প্লিজ। প্রতিদিনের এই নিঃশব্দ কাজটাই কিন্তু একদিন সবাইকে চমকে দেওয়ার মতো কোনো এক উচ্চতায় তোমায় নিয়ে যাবে। চলো এই আত্মবিশ্বাসটুকুকে বুকে ভর করে আমরা একটু সুন্দর মেলোডির সঙ্গে নিজেকে ভাসিয়ে দিই, একটা খুব সুন্দর সুরে নিজেদেরকে ভাসিয়ে দিই। আর এই কথা বলতে বলতে বলি, আজ কিন্তু তোমাদের জন্য একটু স্পেশাল চমক রয়েছে। সেই স্পেশাল চমকটা কি, সেটা হচ্ছে আমাদের যুববাণীর শিল্পী বন্ধুর হাওয়াইন গিটার আমরা শুনবো আজকের এই অনুষ্ঠানে। শিল্পী রিম্পা বন্দ্যোপাধ্যায়ের রিম্পা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াইন গিটার থাকলো তোমাদের জন্য। দেখো তো গানটা চিনতে পারো কিনা, এই সুরের পরে ফিরে এসে আমি নামটা তোমায় বলে দেবো। তাহলে সে সুর শুনিয়ে ফিরে আসছি, আবারও সঙ্গে থেকো।

ফিরে এলাম যুববাণী শিল্পী বন্ধু রিম্পা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াইয়ান গিটার শুনিয়ে। আর তোমাদেরকে বলেছিলাম যে গানটা গেস করতে পেরেছো নিশ্চয়ই। হ্যাঁ, আমি জানি তোমরা সবাই পেরেছো। মেঘ বলেছে যাবো যাবো, আর এই গানের ওই একটা লাইন আমার এত পছন্দের, দুঃখ বলে রইন্য চুপে তাহার পায়ের চিহ্ন রূপে। এই যে জীবনের দুঃখ বেদনা কোনো অভিশাপ নয়, কবির দৃষ্টিতে দুঃখ হলো ওই প্রভুর ফেলে যাওয়া পদচিহ্ন যা মানুষকে আরও অন্তর্মুখী করে এবং ওই পরম সত্যের সন্ধানও দেয় বটে। বলছে না, আমি বলে মিলাই আমি আর কিছু না চাই, মানে এই যে পার্থিব সমস্ত চাওয়া পাওয়ার সমাপ্তি ঘটে যখন ক্ষুদ্র আমিটা আমার, বা এই যে অহংবোধ ইগো ঈশ্বরের অনন্ত চেতনার সঙ্গে নিজেকে একাকার করে দিতে চায়। আজ সুপ্রভাতের আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছে আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আর কথা বলছিলাম এই সুরে সুরে ভেসে যাওয়ার আগে, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, তাই সেই সুরের দেশ একটু কাটিয়ে আবার চলো ফিরে আসি আড্ডায়। কারণ সুরের এই চমৎকার মেজাজটার পর একটা খাঁটি বাস্তব কথা বলতে খুব ইচ্ছে করছে, যে ওয়ান স্টেপ অ্যাট এ টাইম বা এই এক ধাপ করে করে এগিয়ে যাওয়ার পথে সবথেকে বড় বাধাটা কখন আসে জানো? যেদিন আমাদের পাটা পিছলে যায়। হয়তো তুমি ঠিক করেছিলে রোজ নিয়ম করে শরীরচর্চা করবে, কিছু নতুন শিখবে বা পড়ার টেবিলে মন দেবে, দুদিন তিন দিন খুব নিখুঁতভাবে চললো, কিন্তু চার নম্বর দিনে গিয়ে হঠাৎ ছন্দপতন, আর অমনি মাথার ভেতর সেই চেনা কণ্ঠস্বরটা বলে ওঠে, ধুর আমাকে দিয়ে কিছু হবে না, পুরো চেষ্টাটাই নষ্ট হয়ে গেল। আমরা অনেকেই ভাবি এই যে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি মানে বোধ হয় কোনো দিনই ভুল না করা, কোনো দিনই না থামা, কিন্তু সত্যিটা একেবারেই উল্টো। আমার তাই মনে হয় যে ধারাবাহিকতা মানে নিখুঁত হওয়া নয়, ধারাবাহিকতা মানে হচ্ছে হোঁচট খাওয়ার পরেও পরের দিন আবার শান্তভাবে ফিরে আসা। মনোবিজ্ঞানে একটা চমৎকার নিয়ম আছে, নেভার মিস টুয়াইস। একদিন শরীর ভালো নাও থাকতে পারে, মন খারাপ থাকতে পারে, কাজের অতিরিক্ত চাপে রুটিন ভাঙতেই পারে, সেটা একদম স্বাভাবিক, কিন্তু চেষ্টা করো যেন পরপর দুদিন সেটা না ঘটে। একটা খারাপ দিন বা একটা ভুল সিদ্ধান্ত তোমার পুরো জার্নিটাকে ব্যর্থ করে দিতে পারে না, যদি না তুমি নিজেই সেখানে দাঁড়ি টেনে দাও। তাই জীবনে যখন খুব ক্লান্ত লাগবে, দৌড়তে না পারলে হাঁটো, হাঁটতে না পারলে স্রেফ এক পায়ে গিয়ে দাঁড়াও, আর কিছুই না পারলে অন্তত গভীর একটা শ্বাস নিয়ে একটু জিরিয়ে না, কিন্তু হাল ছেড়ো না বন্ধু। কারণ বিশ্রাম নেওয়া মানে কিন্তু লড়াই থামিয়ে দেওয়া নয়, বরং পরের ধাপটার জন্য নতুন করে শক্তি সঞ্চয় করা। আর আজকের এই সকালটা তোমার কাছে কিন্তু ঠিক সেই নতুন সুযোগ, ফেলে আসা কালকের ভুলগুলোকে কালকের দিনেই ফেলে রেখে আজকের এই নতুন পাতায় একটা সুন্দর ছোট্ট পদক্ষেপ নাও। সকালের এই সময়টায় একটা সত্যি কথা বলো তো, আমরা দিনের কতটা সময় এমন সব চিন্তা করেই নষ্ট করি যার উপর আসলে আমাদের কোনো নিয়ন্ত্রণই নেই। আজ রাস্তায় ট্রাফিক জ্যাম থাকবে কি থাকবে না, আবহাওয়া কেমন হবে, সহকর্মী বা বন্ধুর মেজাজ কেমন থাকবে, অফিসের বস কেমন আচরণ করবে, কিংবা সমাজ বা আশেপাশের মানুষ আমাদের ঠিক কী চোখে দেখবে, এই সবগুলোর চাবি কিন্তু আমাদের কারো হাতে নেই। অথচ এই বিষয়গুলো নিয়ে ভেবেই আমরা আমাদের নিজেদের সকালের সুন্দর মেজাজটা শুরুতেই একেবারে মাটি করে ফেলি। মনোবিজ্ঞানে খুব সুন্দর একটা ধারণা আছে, সার্কেল অফ কন্ট্রোল বা নিজের নিয়ন্ত্রণাধীন পরিধি। আমরা যদি আমাদের মনোযোগটাকে বাইরের সেই নিয়ন্ত্রণহীন বৃত্ত থেকে সরিয়ে শুধুমাত্র আমাদের নিজের বৃত্তে নিয়ে আসি, তাহলে জীবনটা কত হালকা হয়ে যাবে ভাবতো। চারপাশের কোলাহল তুমি চাইলেই হয়তো থামাতে পারবে না, কিন্তু নিজের ভেতরটাকে একটু ধীর স্থির শান্ত রাখতে বা সেই শান্ত ভাবটাকে বজায় রাখতে আমার মনে হয় সেটা তুমি নিশ্চয়ই পারবে একটু চেষ্টা করলে। বা অন্য কেউ তোমাকে কী চোখে দেখছে তা তুমি হয়তো বদলাতে পারবে না, কিন্তু নিজের কাজের প্রতি তুমি কতটা সৎ থাকবে তা তোমার হাতে। কালকের দিনটায় কী খারাপ ঘটে গেছে তা তুমি মুছে ফেলতে পারবে না, কিন্তু আজকের আগামী কয়েকটা ঘন্টা তুমি কীভাবে

কাজে লাগাবে তার চাবি কিন্তু শুধুমাত্র তোমার কাছে। তাই আজকের সারা দিনে যখনই মনে হবে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ওই পরিস্থিতি তোমাকে মানসিক চাপে ফেলছে, নিজেকে শুধু একটাই প্রশ্ন করো, এই বিষয়ে কি এই মুহূর্তে আমার কিছু করার আছে? যদি উত্তর হয় হ্যাঁ, তবে মাথা ঠান্ডা রেখে প্রথম পদক্ষেপটা নিয়েই ফেলো। আর যদি উত্তর হয় না, তবে একটা মৃদু হেসে সেটাকে ছেড়ে দাও প্লিজ। নিজের গতিতে একটু বিশ্বাস রাখো, নিজের বৃত্তটাকে একটু সামলাও, বাকিটা এমনিতেই ঠিক হয়ে যাবে। চলো, এই যে একটা সুন্দর অনুভূতি তৈরি হয়েছে, এখন একটু ডুব দেওয়া যাক খুব মিষ্টি সুরে। কারণ ওই যে যুববাণী শিল্পী বন্ধু রিম্পা বন্দ্যোপাধ্যায়ের যে সুর শুনলাম একটু আগে, তা শুনে আমার মন এতই ভালো হয়ে গেছে, সে রেশ একেবারেই যাচ্ছে না। তাই একটা শুনে মোটেই মন ভরেনি, আর আমি নিশ্চিত তোমাদেরও মন ভরেনি। তাই শিল্পী বন্ধু রিম্পা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াইন গিটারের সুরে সুরে চলো ভেসে যাওয়া যাক আরও একবার। আর এবার গানটা আর গেস করতে বলছি না, এই গানটা তোমার আমার আমাদের সকলের খুব খুব পছন্দের সুর, মায়া বনবিহারিণী। তাহলে শুনিয়ে ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থেকো কিন্তু।

ফিরে এলাম খুব সুন্দর একটি সুরে সুরে ভেসে যাওয়া জার্নি থেকে। কারণ আজ আমরা এতবার করে কিন্তু জার্নি নিয়েই কথা বলছি বারবার, তাই না? আর এমন সুন্দর সুর শুনলে মন তো ভালো হয়ে যায়। দেখো, মন ভালো করার জন্য সকাল সকাল কিন্তু খুব কিছু দরকার হলো না, খুব সুন্দর একটু সুর শুনলেই মন ভালো হয়ে যেতে পারে।

আজ সুপ্রভাতের আড্ডায় তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছে জমি। আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু, আর কথা বলছি ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, অর্থাৎ এক লাফে নয়, ধাপে ধাপে এগিয়ে চলার কথা। এতক্ষণ তো আমরা মানসিকতার ভাবনার কথা বললাম, কিন্তু প্রতিদিনের এই ব্যস্ত জীবনে ওয়ান স্টেপ অ্যাট এ টাইম সত্যি সত্যি কীভাবে অভ্যেস করব। মাথার ভেতর যখন 100টা কাজের তালিকা ঘুরপাক খায়, তখন কি প্রথম পদক্ষেপটা নেওয়া সম্ভব? আমি জানি অনেকেরই মনে হচ্ছে তোমাদের। চলো আজকে সকালে 3টে খুব সহজ টিপস তোমাদেরকে দিই আর কি, যে তোমার প্রতিদিনের মানসিক চাপ অনেকটাই হালকা করে দিতে পারে। প্রথমত হচ্ছে 2 মিনিট রুল। দিনের শুরুতেই এমন কোনো কাজ যদি চোখে পড়ে যা শেষ করতে মাত্র 2 মিনিট সময় লাগবে, যেমন বিছানাটা একটু গুছিয়ে ফেলা, এক গ্লাস জল খাওয়া, কিংবা কাউকে একটা প্রয়োজনীয় ছোট্ট রিপ্লাই দেওয়া, সেটা পরে করবো বলে ফেলে না রেখে তখনই সেরে ফেলো। এতে দিনের শুরুতেই মস্তিষ্ক একটা ইতিবাচক মোমেন্টাম পেয়ে যায়। 2 নম্বরটা হচ্ছে 5 মিনিটের ম্যাজিক, যেটাকে বলা যেতে পারে মাইক্রো স্টেপিং। যখন কোনো বিশাল প্রজেক্ট বা পড়ার চাপ থেকে ভয় লাগবে, তখন নিজেকে বলো আমি পুরো কাজটা শেষ করব না, আমি স্রেফ ঘড়ি ধরে প্রথম 5 মিনিট এটা নিয়ে বসবো, তারপর ভালো না লাগলে উঠে যাব। মানুষের মন আসলে কাজ করতে ভয় পায় না, শুরু করতে ভয় পায়, বিশ্বাস করো। একবার শুরু করে দিলে দেখবে সেই 5 মিনিট কখন যে আধ ঘন্টায় চলে গেছে তুমি টেরই পাবে না। আর 3 নম্বরটা হচ্ছে ব্রেন ডাম্প। মাথায় যখন অতিরিক্ত চিন্তার জট পাকিয়ে যাবে, তখন একটা সাদা কাগজ আর পেন নিয়ে মনের ভেতরে সব চিন্তা আর কাজের কথা হুবহু লিখে ফেলো। চোখের সামনে লিখিত আকারে দেখলে মস্তিষ্কের ওপর থেকে কিন্তু এই অদৃশ্য বোঝাটা নেমে যায় এবং বুঝতে পারা যায় ঠিক কোন কাজটা আগে করা দরকার। পুরো জীবনটা একদিনে বদলে ফেলতে হবে না, শুধু আজকের জন্য এই সমাধানগুলোর মধ্যে যে কোনো একটা বেছে নাও যেটা তোমার সুবিধে, কারণ তোমার জীবনটা সব থেকে ভালো তুমিই বোঝো। দেখবে পথ চলাটা হয়তো একটু হলেও সহজ হতে পারে, পথ কিন্তু চলতেই হবে। আর এই যে আমরা নিজের গতিতে এক ধাপ করে এগোনোর কথা বলছি, এখানে কিন্তু আরেকটা জিনিস মনে রাখা খুব খুব খুব জরুরি বলে মনে হয়, নিজের নিজস্ব ছন্দকে সম্মান জানানো, রেসপেক্টিং ইউর ওন পেস। আমাদের সমাজে একটা অলিখিত অদৃশ্য দৌড় প্রতিযোগিতা সবসময় চলতে থাকে, মানে আশেপাশের মানুষ বা আত্মীয় স্বজনদের চেনা কিছু প্রশ্ন বাতাসে ভাসতেই থাকে, তোমার বয়স অমুক তো এত দূর পৌঁছে গেল, তুমি এখনো এখানে কেন, তোমার দ্বারা কিছু হলো না কেন, তাহলে কি তুমি পড়াশোনায় খারাপ, বা তাহলে কি তোমার এটা হচ্ছে না, তাহলে কি ওই সমস্যা রয়েছে, আর কবে নিজের পায়ে দাঁড়াবে, আর কবে বিয়ে করবে, মানে এই যে সবসময় কিছু না কিছু একটা চাপ দিতে থাকা অদৃশ্য কখনো বা চোখের সামনেই, তখন মনটা খুব অস্থির হয়ে ওঠে, তাই না? একবার জানলা দিয়ে বাইরের গাছপালার দিকে তাকিয়ে দেখো, প্রকৃতি কিন্তু চমৎকার এক শিক্ষা দেয়। সব ফুল কি একই ঋতুতে ফোটে? একই ঋতুতে কখনোই কিন্তু সব ফুল ফোটে না বন্ধুরা। শিউলি ফোটে শরতের ভোরে, পলাশ ফোটে ফাল্গুনের মিষ্টি রোদে, আর কদম ফোটে বর্ষার প্রথম জলে। শিউলি কিন্তু কখনোই পলাশকে দেখে হীনমন্যতায় ভোগে না, কিংবা পলাশও কদমের সঙ্গে প্রতিযোগিতা করতে যায় না। প্রত্যেকে নিজের সঠিক সময় সঠিক ঋতুতে নিজের সেরা রূপ আর সুবাসটুকু মেলে ধরে। তোমার জীবনের ক্যালেন্ডার আর অন্য কারো জীবনের ক্যালেন্ডার কখনোই এক হতে পারে না। প্রত্যেকের নিজস্ব একটা টাইম জোন আছে, কেউ 25 বছরে জীবনের লক্ষ্য খুঁজে পায়, কেউ আরেকটু পরে, কেউ দ্রুত দৌড়ে পৌঁছায়, কেউ ধীরে হেঁটে। এবং দ্রুত দৌড়ে পৌঁছোক বা ধীরে হেঁটেই পৌঁছোক না কেন, মজবুত ভিত তৈরি করাটা হচ্ছে আসল কথা। দেরি হওয়া মানে হেরে যাওয়া নয়। যদি প্রতিদিন নিজের কাজটুকু সততার সঙ্গে এক প্যাক পা করে এগিয়ে যাওয়া যায়, তোমার ঋতু যখন আসবে তুমি ঠিক ফুটে উঠবে। তাই অন্যের সাফল্যের ঘড়ি না দেখে নিজের চলার গতি নিয়ে লজ্জা পেও না, নিজের সময়টার উপর একটু ভরসা রেখো। চারপাশের পৃথিবীতে জেগে উঠেছে পুরো গতি আর কোলাহল নিয়ে। তোমার চায়ের কাপটা, যেটা শুরুর দিকে বলছিলাম আমার মনে হয় এতক্ষণে খালি হয়ে গেছে, কিন্তু আশা করি মনের ভেতরের আত্মবিশ্বাস আর শান্তির যে পেয়ালাটা, সেটা কানায় কানায় এতক্ষণে একটু হলেও ভরে উঠেছে। যাওয়ার আগে আজকে সকালের যে ভাবনাগুলো সেটা এক সুতো একটু বেঁধে নিই, কারণ একটু পরেই তো তোমাকে চারপাশের ব্যস্ততা আর দায়িত্বগুলো এক নিমেষে গ্রাস করতে চাইবে। কাজের স্তূপ, ট্রাফিকের ক্লান্তি, ডেডলাইনের চাপ, কোনো অনিশ্চয়তা সব মিলিয়ে পৃথিবীর আর কি যখন তোমাকে দিগ্ভ্রান্ত করতে চাইবে, তখন তুমি ভাববে এভাবে কি আর পারা যায়, এভাবে আর কতক্ষণ, দৌড়ানো অসম্ভব হয়ে হচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তুমি তোমার মনের নিয়ন্ত্রণ নিজের হাতে টেনে ধরবে। মনে রাখবে আমাদের সেই কুয়াশাচ্ছন্ন রাস্তায় গাড়ি চালানোর রূপকটার পুরো পথ দেখতে পাওয়ার কোনো দরকার নেই, শুধু এই মুহূর্তের সামনের কয়েক ফুট জায়গা।

জায়গার উপর আলোটুকু ভালো। মনে রাখবে সেই চাইনিজ বাঁশ গাছটার গল্প, যেখানে কোনো দৃশ্যমান পরিবর্তন নেই প্রথম দিকে, তখনও কিন্তু তোমার অদৃশ্য শিকড় শক্ত হচ্ছে। আর মনে রাখবে পলাশ আর শিউলির নিজস্ব ঋতুর কথা, তোমার পথ চলা তোমার নিজের ছন্দে। এখানে অন্যের ঘড়ি দেখে দৌড়ানোর কোনো প্রতিযোগিতা নেই। যারা এখন তৈরি হয়ে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বের হচ্ছ, যারা স্টেশনের ভিড় সামলাতে যাচ্ছ, পড়ার টেবিলে দিনের প্রথম চ্যাপ্টার খুলে বসে পড়েছ, কিংবা সংসারের হাজারটা দায়িত্ব হাসি মুখে নিজের কাঁধে তুলে নিচ্ছ, তোমাদের প্রত্যেকের জন্য রইল আমার একরাশ শুভকামনা আর অনেক অনেক ভালোবাসা। খুব বেশি চাপ নিও না, এটাই বলবো। আমরা আসলে এমন একটা যুগে বাস করছি যেখানে এই কথা বলাও একটু মুশকিল, কারণ যেখানে সব কিছুই যেন একটা ওই অদৃশ্য জরুরি অবস্থার মতো আমাদের মনে হয়। ইনস্ট্যান্ট কফি, ইনস্ট্যান্ট ডেলিভারি, ইনস্ট্যান্ট মেসেজ, সোশ্যাল মিডিয়ায় 30 সেকেন্ডের ওই রিলস, এবং সব কিছুই মানে দ্রুত করতে হবে, দ্রুত করতে হবে। একটা এক্সপ্রেস ট্রেনে যেন আমরা সবাই চেপে বসেছি, এরকম একটা ব্যাপার। কিন্তু প্রকৃতির সবচেয়ে গভীর এবং মজবুত সৃষ্টিগুলোর দিকে যদি একবার চোখ মেলে তাকাই, তখন কিন্তু কোনো নদী কিন্তু পাহাড়ে জন্ম নেওয়ার পর এক লাফে সমুদ্রে গিয়ে মিশে না, বা সেই পাহাড়ের ওই বুক চিরে পাথর কেটে গিয়ে চলছে শান্তভাবে নিরবিচ্ছিন্ন ধারায়। তার কোনো কৃত্রিম তাড়া নেই, কোনো অন্ধ প্রতিযোগিতা নেই, কিন্তু তার গতিতে আছে একটা জেদ এবং ধারাবাহিকতা তো অবশ্যই। ঠিক সেই অবিচল ধারার জোরেই সমুদ্রে পৌঁছানোর অসম্ভব চাপ না নিয়ে, শুধু আজকের একটা ছোট্ট বাঁকটুকু নিয়ে তুমি নিজের সহজ ছন্দ পার করো। কারণ যে যাই করুক, যে যা বলুক, মনে রাখবে যেদিন তোমার পাশে দাঁড়িয়ে কেউ বাহবা দেবে না, যেদিন কোনো করতালি থাকবে না, সেদিনও যদি তুমি চুপচাপ তোমার কাজের জায়গায় বসে সততার সাথে পরের ধাপটা একবার নিয়ে নিতে পারো, তাহলে জানবে তোমার লড়াইটা তুমি নীরবে জিতে গেছো। আজ ঘর থেকে বেরোনোর আগে ঠিক এই মন্ত্রই নিজেকে তুমি বলো। ঘড়ির কাঁটা কিন্তু চোখ রাঙাচ্ছে, আর সময় আমার হাতে খুব বেশি নেই। আমি তাই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর আমি চাইবো যে হাসি মুখে তোমরা তোমাদের পুরো পরিবারটাকে সামলে রাখবে। তোমাদের প্রত্যেকের এই যে জার্নি, তাকে আমার একটা ছোট্ট স্যালিউট। মনে রেখো, তোমাকে আজই পুরো ভবিষ্যৎ জয় করতে হবে না, তোমাকে আজ শুধু আজকের এই সুন্দর দিনটার মুখোমুখি হতে হবে আত্মবিশ্বাসের সঙ্গে। নিজেকে ভালোবাসো, নিজের নিজস্ব সময়ের ওপর অবিচল আস্থা রাখো, আর প্রতিটি ছোট পদক্ষেপে তোমার ভেতরের আলোটাকে পথ দেখতে দাও। আজকের মতো সুপ্রভাতের এই মধুর সকালের বৈঠক থেকে আমি বিদায় নিচ্ছি, এই অটুট ভরসা রেখে গেলাম, পথ যতই লম্বা আর চড়াই উতরাইয়ে ভরা হোক না কেন, এক ধাপ করে পা বাড়ালে তুমি ঠিক তোমার স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবেই যাবেই। ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে রেখো যুববাণী। ফলো করতে ভুলো না আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ, কারণ সেখানেই পাবে তোমরা আমাদের সব অনুষ্ঠানের আপডেটস। হ্যাভ আ ট্রুলি ব্রিলিয়ান্ট অ্যান্ড পিসফুল ডে আহেড। আর যেতে যেতে ভবা পাগলার একটা খুব পছন্দের গান থাকলো তোমাদের জন্য, ভালো থেকো।

নজরুল গীতি, শিল্পী সুস্মিতা হাজরা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন লোকগীতি পরিবেশনায় লালন একাডেমি।

এতক্ষণ লোকগীতে শুনলেন লালন একাডেমির পরিবেশনায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার্স অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আজও একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পাহাড় সংক্রান্ত সমস্যা নিয়ে তাঁর একটি বৈঠকে যোগ দেওয়ার কথা। সুকনায় একটি হোটেলে পাহাড়ের বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বহুদিন ধরেই পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি উঠছে, সেই সমস্ত দাবিগুলি নিয়েই বৈঠকে আলোচনা হতে পারে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তের ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংও থাকবেন বলে খবর। বৈঠক শেষে দিল্লি ফিরে যাবেন শ্রী শাহ। এদিকে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য 1,129 একর জমি বিএসএফ এবং এসএসপির কাছে হস্তান্তর করায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন।
1: সরকার কে গঠন কে 45 দিন কে ভিতর 1,129 একর ভূমি বিএসএফ ওর এসএসবি কে লিয়ে শুভেন্দু জি নে দে দিয়া। কুছ 29 একর বাকি বচা হ্যায়। মিত্র, এ তৎপরতা জো হ্যায় ও ভারতীয় জনতা পার্টি কে মুখ্যমন্ত্রী নাতে নহীঁ হ্যায়। উনকো মালুম হ্যায় জব তক ঘুসপেট নহীঁ রোকতি না পশ্চিম বঙ্গাল সুরক্ষিত রহ সকতা হ্যায় না ভারত সুরক্ষিত রহ সকতা।
0: রাজ্য সরকার বেতনের প্রফেশনাল ট্যাক্স অর্থাৎ পেশা কর দেওয়ার ঊর্ধ্বসীমা বাড়িয়েছে। সম্প্রতি অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এবার 20,000 টাকার বেশি আয় হলে তবেই প্রফেশনাল ট্যাক্স দিতে হবে। এতদিন 10,000 টাকার বেশি বেতন হলে এই কর দিতে হতো। পেশাকর সংক্রান্ত এই নতুন নির্দেশিকা 1 অক্টোবর থেকে চালু হবে। তবে ব্যবসায়ী ও স্বাধীন পেশার করদাতাদের ক্ষেত্রে এই পরিবর্তিত পেশাকর কাঠামো চালু হবে আগামী আর্থিক বছরের প্রথম দিন অর্থাৎ 2027 সালের এপ্রিল থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষ এবং গণ্ডগোলের ঘটনার 37 ঘণ্টা পর গতকাল থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য ইমেল করে লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে বহিরাগতদের বেআইনিভাবে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ, ঐতিহ্যবাহী অরবিন্দ ভবনের গেটে অগ্নিসংযোগ এবং বিশ্ববিদ্যালয় সম্পত্তি নষ্ট করার উল্লেখ রয়েছে। আগে জানানো হয়েছে গতকাল এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তবে সেখানকার সঙ্গে কোন প্রতিনিধিকে ওই কমিটিতে রাখা হয়নি। কলকাতা পুলিশের পক্ষ থেকে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভিড় ও ট্রাফিক নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের চলাচল সংক্রান্ত একাধিক পরিকল্পনা গ্রহণ করতে তৎপর লালবাজার এলাকায়। পুজোর সংখ্যা, রাস্তায় সুগম চলাচলের সুবিধা বা ভিড় কতটা হয় এমন একাধিক বিষয়ের বিস্তারিত তথ্য সমস্ত ডিভিশনের ডিসির কাছ থেকে চেয়ে পাঠিয়েছে পুলিশ কমিশনারেট। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হচ্ছে একগুচ্ছ ব্যবস্থা। এদিকে দুর্গাপুজোর আগেই সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী কুমোরটুলি ঘাট। সৌন্দর্যায়নের পাশাপাশি আধুনিক পরিকাঠামোয় সাজিয়ে তোলা হচ্ছে ঐতিহাসিক এই ঘাট। প্রায় 10 কোটি টাকার এই প্রকল্পের দায়িত্বে রয়েছে আদানি গোষ্ঠী। পরিকল্পনা মাফিক কাজ এগুলে। আগামী 24 সেপ্টেম্বর নবনির্মিত এই ঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পুলিশ জেলা প্রশাসন দুদিনের মধ্যে নিষিদ্ধ বাজি ও বাজির মশলা থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ফলে 2 ব্যক্তি আহত হওয়ার পর পুলিশের পক্ষ থেকে চম্পাহাটি বাজি সংগঠন ও ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবারের ওই ঘটনায় 2 শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। কারখানার মালিক বাপি নস্কর সহ বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আহত পদ্মরানী নস্করের অবস্থা আশঙ্কাজনক, তবে আব্বাস গাজী নামে অপর ব্যক্তি আপাতত স্থিতিশীল। হুগলি শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আজ আচমকা পরিদর্শনে যান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তিনি হাসপাতালের পরিষেবা, পরিকাঠামো এবং রোগী ও তাদের পরিবারের সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। তিনি বলেন, উন্নত ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। হুগলির ডানকুনিতে 11 একর জমিতে লাক্সকোজির কারখানাই গড়ে উঠবে বলে স্পষ্ট জানিয়েছে শিল্প দপ্তর। শিল্প সচিব বন্দনা যাদব জানিয়েছেন, এই জমিতে কারখানা গড়ে তোলার জন্য জমির চরিত্র বদলের কাজ ইতিমধ্যেই হয়েছে। লাক্সকোজির কর্ণধার অশোক টুডি জানান, আগামী 2.5 বছরের মধ্যে 600 কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হবে। যাত্রী নিরাপত্তার সুবিধা এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পূর্ব রেলওয়ে জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে গতকাল তারকেশ্বর এবং গোঘাট কামারপুকুর জয়রামবাটি বিভাগ পরিদর্শন করেন। তারকেশ্বরে তিনি

অমৃত ভারত স্টেশন প্রকল্পের পুনর্নির্মাণের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত এবং দীঘা হয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখার কারণে আজও রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ও তার আশপাশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর ১২টা বেজে ৩০ মিনিটে।

শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তিন তালে তবলা শিল্পী উজ্জ্বল ভারতী। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী ঘোষণা একটু পরেই।

শুনলেন নজরুল গীতি, শিল্পী সুস্মিতা হাজরা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। শুরু হচ্ছে উর্বশী, উপস্থাপনায় সঞ্চিতা নন্দী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন লোকগীতি, উপস্থাপনায় লালন একাডেমি। শুনবেন লোকগীতি পরিবেশনায় লালন একাডেমি।

শুনলেন লোকগীতি পরিবেশনায় লালন একাডেমি আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে অনুরোধ ছবি থেকে আমরা শুনছিলাম কিশোর কুমারের কণ্ঠে গান, এবারে শিল্পী লতা মঙ্গেশকর।

শুনছিলাম আমরা অনুরাধা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে গান। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ প্রথমে কিশোর কুমারের কণ্ঠে অনুরোধ এবং তারপর লতা মঙ্গেশকরের কণ্ঠে অনুরাধা ছবি থেকে এ গান শুনলেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে 135তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে। কলম্বোয় ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট আগামীকাল শুরু হচ্ছে। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসের সেমিফাইনালে পরাজিত হয়েছেন। আসছে বিস্তারিত খবরে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5।

সেমিফাইনালে ইস্টবেঙ্গল এসসি দিল্লিকে টাই ব্রেকারে 5-3 গোলে হারিয়ে ও মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেডকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। এখনও পর্যন্ত মোহনবাগান 17 বার ও ইস্টবেঙ্গল 16 বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। বারাসাত স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং ও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে। অমরেন্দু চক্রবর্তী দেওয়া গোলে ইউনাইটেড স্পোর্টস এগিয়ে যায়। মোহামেডান স্পোর্টিং এর মহিতোষ রায় পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান। মোহামেডান স্পোর্টিং এর 7 ম্যাচে পয়েন্ট 15, কল্যাণীতে খিদিরপুর ক্লাব ও পথচক্রর খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচ আগামীকাল কলম্বোয় শুরু হচ্ছে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। গলে প্রথম টেস্টে 165 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে আছে। বাঁ হাতে স্পিনার কুলদীপ যাদবের বদলে অফ স্পিনার শরংস জৈন খেলার সম্ভাবনা রয়েছে। ম্যাচের আগে আজ সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর বলেন, বিপক্ষ দলের 20 উইকেট তুলতে পারে এরকম বোলিং আক্রমণ তারা গড়বেন। 3 জন বাঁ হাতে স্পিনার তারা খেলতে পারেন, 1 জন অফ স্পিনার, 3 জন পেশারও খেলতে পারেন, সব দিক খোলা রয়েছে। তিনি বলেন, কুলদীপকে উইকেট তোলার জন্য মরিয়া না হয়ে নিখুঁত বোলিং করার উপরে বেশি নজর দিতে বলা হয়েছে। চোটের কারণে দিনেশ চান্ডিমাল এই টেস্টে খেলতে পারবেন না, ফলে শ্রীলঙ্কা দলে প্রথম একাদশে পরিবর্তন হতে চলেছে। দলিত ট্রফির প্রতিযোগিতা দিয়ে আগামীকাল ঘরোয়া ক্রিকেটে মরশুম শুরু হচ্ছে। বেঙ্গালুরু সেন্টার এক্সেলেন্সে 5 দিনের কোয়ার্টার ফাইনাল ম্যাচে পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে খেলবে। অপর কোয়ার্টার ফাইনালে উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চলের মুখোমুখি হবে। 2টি খেলা শুরু হবে সকাল 9:30। 2টি সেমিফাইনালে 30 আগস্ট এবং ফাইনাল 6 সেপ্টেম্বর থেকে শুরু হবে। অস্ট্রেলিয়ার সাউথ মাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনায় দ্বিতীয় ক্রিকেট টেস্টের প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে 101 রানে এগিয়ে গেছে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র 64 রানে অল আউট হয়ে যায়। শরীফুল ইসলাম সর্বোচ্চ 14 রান করেন। তাইজুল ইসলাম 11 রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে মিশেল স্টার্ক 12 রান দিয়ে 6 উইকেট নিয়ে এদিন তার টেস্ট ক্যারিয়ারের সেরা পারফরমেন্স দিয়েছেন। অধিনায়ক প্যাট কামিন্স 3, জস হ্যাজলউড 1টি উইকেট নিয়েছেন। এরপর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 8 উইকেটে 165 রান করে। ক্যামেরুন গ্রিন 51 রানে অপরাজিত আছেন। স্টিভ স্মিথ 42 রান করেছেন। বাংলাদেশের শরীফুল ইসলাম 6 উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ 1টি করে উইকেট নিয়েছেন। উল্লেখ্য, 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ভারতের তৃষা জলীয় গায়ত্রী গোপীচাঁদ BWF ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসের সেমিফাইনালে পরাজিত হয়েছেন। আজ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনাল ম্যাচে ভারতীয় জুটি চীনের ট্যাংনিং ও লিউ শেংশুর কাছে 21-18, 13-21, 8-21 গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। এই জুটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। দাবায় গ্র্যান্ড চেস ট্যুরের ফাইনাল আজ রাতে শুরু হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুই চেস ক্লাবে প্রতিযোগিতা চলবে 27 আগস্ট পর্যন্ত। দেশের বর্তমান 1 নম্বর গ্র্যান্ডমাস্টার রমেশ বাবুর প্রজ্ঞানন্দা, ইতালীয় বংশোদ্ভূত মার্কিন দাবারু ফাবিয়ানো কারুয়ানা, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েসলি সো এবং জার্মানির ভিনসেন্ট কেইমার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ক্লাসিক্যাল র্যাপিড এবং ব্লিটস রাউন্ডে প্রতিযোগীরা পরস্পরের মুখোমুখি হবে। এখনও পর্যন্ত পয়েন্টের বিচারে 35.5 পয়েন্ট পেয়ে ট্যুরের তালিকায় শীর্ষে আছেন প্রজ্ঞানন্দা। 34.5 পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন ওয়েসলি সো। বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসে লাইটনিং নামের একটি রোবট জামাইকার কিংবদন্তি অ্যাথলিস উসেইন বোল্টের রেকর্ড ভেঙে সারা ফেলেছে। চীনের বেইজিংয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় লাইটনিং 9:32 সেকেন্ডে 100 মিটার দৌড়ে নতুন রেকর্ড গড়েছে। খেলার খবর শেষ হলো। এরপরের খবর রাত 10টায়।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতেই ভারত বাংলাদেশ সম্পর্ক গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আজ দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। বিশাখাপত্তনমে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক দপ্তরের মন্ত্রীদের বৈঠকে শিক্ষার পাশাপাশি দক্ষতা উদ্ভাবন, উদ্যোগ এবং সামাজিক বিকাশে যৌথ বিবৃতি গৃহীত হয়েছে। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ির কাছে সুকনায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে এই কমিটি কাজ করবে। ওই নতুন কমিটি পাহাড় তরাই এবং ডুয়ার্স ঘুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দেবে। পাহাড়ে রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান সূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা বাগান, পরিবহন ব্যবস্থা, জিটিএ সমস্যা প্রভৃতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংরা বৈঠকে যোগ দেন। ছিলেন জিটিএর প্রধান সচিব শ্রুতিরঞ্জন মোহান্তি এবং গোর্খা

0: জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং, জিএনএলএফের মতো রাজনৈতিক দলগুলি। বৈঠক শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, সাংবিধানিক উপায়ে পাহাড়ের সমস্যা সমাধানে উপযুক্ত পদক্ষেপ করা হবে। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি আজকের বৈঠকে সন্তোষ ব্যক্ত করেছেন। রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, পঙ্কজ সিংয়ের নেতৃত্বে যে দল গঠিত হয়েছে তারাই সমস্ত বিষয়টা দেখবে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সীমান্তে মোতায়েন বিএসএফ ও সশস্ত্র সীমাবলের উচ্চপদস্থ আধিকারিকরাও বৈঠকে যোগ দেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী ডাক্তার এস জয়শঙ্কর বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতেই ভারত বাংলাদেশ সম্পর্ক গড়ে উঠেছে। নতুন দিল্লিতে আজ ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে অংশ নিয়ে তিনি বলেন, পারস্পরিক স্বার্থপূরণ সংক্রান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেই সম্পর্কের ভিত মজবুত হয়। ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক বজায় রাখতেই আগ্রহী। পাকিস্তানকে একটি অনন্য রাষ্ট্র হিসেবে অভিহিত করে তিনি বলেন, বিশ্বের অন্য কোনো দেশ এভাবে ধারাবাহিক পদ্ধতিতে জঙ্গিদের হাতিয়ার করে প্রতিবেশী দেশের ওপর হামলা চালায় না।
1: Pakistan is unique not because, you know, it's a neighbor of India. We have other neighbors. There are other countries who have problems between. It is unique because in this day and age, there is no other country which uses terrorism so systematically and so in such a sustained manner to attack and pressurize another neighbor. And that has an impact on public opinion in this country.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। এর মূল লক্ষ্য হবে জনসেবার প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে তুলে ধরা এবং জনসাধারণকে বিশেষ করে যুবাদের সেবামূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করা। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে বলেছেন, 2001 সালের 7ই অক্টোবর শ্রী মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 25 বছর উদযাপনের অঙ্গ হিসেবেও এই অভিযানের আয়োজন করা হচ্ছে। আওতায় বিজেপি কর্মীরা দেশের 14 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে শিশুদের সঠিক পুষ্টি প্রদান ও তাদের সহায়তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান জানাবেন।
2: সেবা সেতু অভিযান কে তহত 15 দিন কে লিয়ে ব্লক লেভেল পর হর যোজনা কে সম্বন্ধিত ডিপার্টমেন্ট কে আবশ্যক কাগজাত কো লেকর ওয়াহ লোক উপস্থিত রয়ে তো আপ ওয়াহ আইয়ে ফর্ম ভরিয়ে আপকা নাম আয়ুষ্মান মে অ্যাড হো জায়গা। এসে সরকার কে অলগ অলগ ভিন্ন ভিন্ন যে যোজনায় জিসকা লাভ সবি লোগো তক পৌঁছনা হ্যায় তো উনকো ইয়ে মৌকা হোগা কি উনকে ব্লক স্তর পর সেবা সেতু অভিযান কা এক আপনা অলগ কার্যক্রম উস দরমিয়ান হোগা উসমে ও ইস মৌকে কা লাভ লেতে হুয়ে আপনে আপকো ইস যোজনা মে জোড় সকতে হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ছাড়াও দলের সহসভাপতি ও সচিবরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এই ধরনের সাংগঠনিক বৈঠকগুলিতে নতুন নতুন ভাবনার প্রতিফলন ও বিভিন্ন দৃষ্টিকোণের প্রকাশের মাধ্যমে দলের শক্তিবৃদ্ধি ঘটে এবং এর ফলে সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও মজবুত হয়। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ঐতিহ্য ও সম্মান রক্ষায় বিজেপি একটি প্রস্তাব পাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে সম্প্রতি দলীয় অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক পরিবেশনে যে সিদ্ধান্ত হয়েছে তার সমালোচনা করেন। রাজনৈতিক তোষণ এবং ভোট ব্যাংকের কারণে জাতীয় স্তোত্রের অবমাননা রুখতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি কোণে বন্দে মাতরমের ইতিহাস, অর্থ, জাতীয় গুরুত্ব এবং গৌরবময় গাথা পৌঁছে দিতে প্রচার চালাবেন বিজেপি কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক দপ্তরের মন্ত্রীদের বৈঠক বিশাখাপত্তনমে শেষ হয়েছে। যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার পাশাপাশি দক্ষতা উদ্ভাবন, উদ্যোগ এবং সামাজিক বিকাশের প্রসারে যৌথ বার্তা গৃহীত হয়েছে এই বৈঠকে। সম্মেলনের সভাপতি ভারতের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া বলেন, উন্নত ভবিষ্যৎ গঠনে তরুণদের

0: সক্রিয় ভূমিকা গ্রহণ করা প্রয়োজন। বিকশিত ভারত 2047-এর লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, রাজনীতির বাইরেও 100,000 নতুন যুব নেতা তৈরি করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দ্রুত শহরায়নের সঙ্গে সঙ্গে সমহারে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ উত্তরপ্রদেশের নয়ডাতে একটি ল্যাব পরিষেবার উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, যেভাবে শহর এলাকা দ্রুত সম্প্রসারণ ঘটছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাস্থ্য পরিকাঠামোরও উন্নয়ন প্রয়োজন।
1: जैसे जैसे हमारे शहर बढ़ रहे हैं वैसे वैसे हमारी हेल्थ केयर इंफ्रास्ट्रक्चर को भी बढ़ाना ही होगा। हमारा लक्ष्य केवल बीमारी के सामने आने के बाद ट्रीटमेंट तक ही सीमित नहीं रहना चाहिए। फ्यूचर के हेल्थ केयर सिस्टम को प्रिवेंशन, अर्ली डिटेक्शन, रिस्क असेसमेंट और पर्सनलाइज्ड हेल्थ केयर पर अधिक ध्यान देना होगा।
0: শ্রী সিং বলেন, বিগত 12 বছরে দেশে স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটেছে। তিনি বলেন, একটি সুস্থ ও সক্ষম ভারত গড়ে তোলা উন্নত ভারত গঠনের সংকল্পকে আরও শক্তিশালী করবে। তিনি আরও উল্লেখ করেন, স্বাস্থ্যসেবার লক্ষ্য কেবল রোগের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং ভবিষ্যতের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, ঝুঁকি নিরূপণ এবং ব্যক্তিগত স্বাস্থ্য পরিষেবার উপর অধিক গুরুত্ব দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার $2,000 কোটি মূল্যের রপ্তানি করা পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে। আজ থেকে এই শুল্ক হার কার্যকর হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। জুলাই মাস থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির বিষয়ে আলোচনা চলছে, কিন্তু সমঝোতায় পৌঁছতে পারেনি কোন পক্ষই। হকি স্টিক সহ বেশ কিছু পণ্যের, নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে এই শুল্ক হার প্রযোজ্য হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, স্টিল, অ্যালুমিনিয়ামের মতো পণ্যে শুল্কের পরিমাণ কমানোর দাবি জানিয়েছিল আমেরিকা, কিন্তু ওয়াশিংটন তাতে সম্মতি দেয়নি। ইউক্রেনের রাশিয়া রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। মধ্য ইউক্রেনের আগে একটি শপিং মলে রাশিয়ার আক্রমণে 16 জন প্রাণ হারান, আহত হন 130 জন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় তারা হামলা চালিয়েছে। কিভে রাশিয়ার বাহিনী সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়িয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের 70-এর বেশি সদস্য পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের হস্তক্ষেপ চেয়ে তাকে চিঠি দিয়েছেন। পাক বাহিনীর আক্রমণ বন্ধ এবং সাধারণ নাগরিকদের জীবন রক্ষার আহ্বান জানিয়েছেন তারা। ওই অঞ্চলে হিংসা ক্রমশ বাড়ছে। পাকিস্তানি বাহিনীর আক্রমণে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক দপ্তরের প্রথম মন্ত্রী তথা ধর্মীয় স্বাধীনতার প্রবক্তা শাহবাজ ভাট্টির হত্যা 15 বছর পরও খ্রিস্টান, হিন্দু ও আহমদিয়ার সম্প্রদায় সহ বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর ওপর দেশজুড়ে বৈষম্য অব্যাহত রয়েছে এবং তাদের প্রার্থনা গৃহগুলি হামলার শিকার হচ্ছে। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ BWF ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ পেয়েছেন। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডো স্টেডিয়ামে সেমিফাইনালে আজ ভারতীয় জুটি চীনের ট্যান ডিং ও লিউ শেংশুর কাছে 21-18।
2: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে শক্তি প্রতাপ সিং। मुख्य समाचार। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर ने कहा, भारत बांग्लादेश के संबंध आपसी हितों पर आधारित होने चाहिए। ब्रिटिश सांसदों ने पाकिस्तानी सेना द्वारा पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में हो रही हिंसा रोकने के लिए संयुक्त राष्ट्र से हस्तक्षेप की मांग की। ब्रिक्स युवा मंत्रियों ने शिक्षा, कौशल, उद्यमिता, नवाचार और सामाजिक विकास में युवाओं के लिए अवसरों का विस्तार करने के लिए संयुक्त वक्तव्य अपनाया। अमरीका ने व्यापार वार्ता विफल होने के बाद कनाडा के $20 अरब मूल्य के उत्पादों पर 50% टैरिफ लगाया। कनाडा ने जवाबी कार्रवाई की बात कही। और BWF बैडमिंटन विश्व चैंपियनशिप में भारतीय महिला डबल्स जोड़ी त्रिशा जौली और गायत्री गोपीचंद ने ऐतिहासिक कांस्य पदक जीता। अब समाचार विस्तार से। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर ने कहा कि भारत बांग्लादेश संबंध आपसी सम्मान पर आधारित होने चाहिए। नई दिल्ली में कार्यक्रम में उन्होंने कहा कि किसी भी रिश्ते को सफल होने के लिए आपसी हितों की कसौटी पर खरा उतरना आवश्यक है। भारत बांग्लादेश के साथ हितों की समानता और पारस्परिक सहयोग पर आधारित सकारात्मक, रचनात्मक और प्रगतिशील संबंध चाहता है। विदेश मंत्री ने पाकिस्तान को विश्व का एक अनूठा देश बताया, क्योंकि कोई अन्य राष्ट्र अपने पड़ोसी पर हमला करने और दबाव डालने के लिए आतंकवाद का इतने व्यवस्थित और निरंतर तरीके से उपयोग नहीं करता है। पाकिस्तान में अल्पसंख्यकों के पहले कैथोलिक संघीय मंत्री और धार्मिक स्वतंत्रता के प्रबल समर्थक

গোরা আউর কালা ছবিতে মোহাম্মদ রফির পর এবারে শিল্পী লতা মঙ্গেশকর।

আজকের রাতের এই মুহূর্তে আপনি সঙ্গে নিয়েছেন আকাশবাণী কলকাতার সঞ্চয়িতার প্রচার তরঙ্গ, শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আমরা গোরা আউর কালা ছবি থেকে গান শুনছি। এবারে শিল্পী লতা মঙ্গেশকর।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে গোরা আউর কালা ছবির পর এবার নুরি ছবি থেকে আমরা গান শুনব প্রথম শিল্পী আনোয়ার সঙ্গে সহশিল্পীরা।

নুরি ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে আমরা এই গানটি শুনছিলাম। এই সঙ্গেই শেষ হলো আজকে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান। এখন আলিপুর আবহাওয়া দপ্তর প্রেরিত আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। এই পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণভাবে মেঘলা আকাশ, বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যার স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যার স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬% এবং সর্বনিম্ন ৫৭%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি তেমন রিপোর্টই রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর প্রেরিত আবহাওয়ার পূর্বাভাসে। রয়েছে মৎস্যজীবী বন্ধুদের জন্য বিশেষ সতর্কবার্তা। এই সতর্কবার্তায় জানানো হয়েছে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে এবং মাঝে মাঝে ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের আগামী ২৪ আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল বরাবর ও উপকূল থেকে দূরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এখন জেনে নেব আমরা পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ২৩ আগস্ট ২০২৬ রবিবার। প্রথম অধিবেশনে সকাল ৬টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ, ৬টা বেজে ৫ মিনিটের সঙ্গীতাঞ্জলি, ৬টা ৩০ আজকের চাষবাস, বীজ শোধন ও তার উপকারিতা বলবেন ডক্টর রঘুনাথ মণ্ডল, ৬টা ৪০ আপনার স্বাস্থ্য, ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসা ডক্টর পৌলমী বসু বলবেন এ বিষয়ে, ৬টা ৩৫ মিনিট প্রাত্যহিকে উপস্থাপনে সৌরভ সাহা ও হৈমন্তী দে, ৭টা ৪৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপ্না ঘোষাল, ৮টায় বিজ্ঞানের অনুষ্ঠান বিজ্ঞান ধারাবাহিক পরমাণু জগৎ পর্ব ৬ প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, ৮টা ৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য, ৯টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, বিচিত্র সংবাদ ৯টা ২৫ মিনিটে, ৯টা ৩০ শিশুমহল এ অনুষ্ঠানে বিশ্ব রথ দিবস রাখী পূর্ণিমা নিয়ে কিছু কথা, এরপর গান কবিতার আসর, শিশুদের স্বপ্ন দেখা রেকর্ড করে এনেছেন এ বিষয়ে অনুষ্ঠান রিঙ্কু নন্দী উপস্থাপনায় হৈমন্তী দে, ১০টা ৩০ গানের বেলা উপস্থাপনায় শ্রীতমা মিত্র, ১১টায় যুববাণী অনুষ্ঠান মুশকিল আসান উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও সায়নী মজুমদার, ১২টায় সঙ্গীত শিক্ষার আসর খেয়াল পরিচালনা পণ্ডিত অলোক।

চট্টোপাধ্যায়। বেলা 12:15 রাগ প্রধান গান, শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়। 12:33 গল্পদাদুর আসর, হযরত মোহাম্মদের জন্মদিন ও রাখি পূর্ণিমা নিয়ে কিছু কথা এবং অন্যান্য প্রসঙ্গ। অনুষ্ঠান উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। 1:45 দ্বিজেন্দ্র গীতি অতুলপ্রসাদের গান, 2 অনুরোধের আসর বাংলা আধুনিক গান, 2:30 নাটক চিত্তচকর, রচনা সুবোধ ঘোষ, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী। 5:30 যুববাণী অনুষ্ঠান, যুববাণী কমন রুম, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী, মনীষা চক্রবর্তী। 6:05 শাহতলী অনুষ্ঠান, লোকগীতি মালতী টুডু ও সহশিল্পী বৃন্দের পরিবেশনায়। 6:15 আবারও সাঁওতালি অনুষ্ঠানে আঞ্জু মিয়ার আকরা, শ্রোতাদের চিঠিপত্রের আসর।

6:38 গীতাঞ্জলি প্রচার তরঙ্গের যাত্রানুষ্ঠান, শ্রীকৃষ্ণের রাসলীলা, রচনা প্রীতি রায়, পরিবেশনায় কোন্নগর সুর পঞ্চম যাত্রা সংস্থা, 7:30 সমীক্ষা, 28 অভিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 8:30 ছায়াছবির গান, 8:55 এ মাসের গান রবীন্দ্রসঙ্গীত শুনবেন, এ মাসের গানে 9:00 শিক্ষাঙ্গন থেকে চন্দননগর বঙ্গবিদ্যালয় থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক, 9:30 ভক্তিগীতি শিল্পী পান্নালাল ভট্টাচার্য, 9:40 দোতারা বাজিয়ে শোনাবেন সুবল দত্ত, 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা খেয়াল বিদুষী প্রতিমা তিলক অনুষ্ঠানটি আকাশবাণী মুম্বাই নিবেদন, 11:00 আধুনিক গান শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়, 11:10 বাংলা আধুনিক ও বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধর সঙ্গীত অনুষ্ঠানে রুদ্রবীণা শিল্পী উস্তাদ আসাদ আলী খান, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপ্না ঘোষাল, 6:35 রামচরিতমানস শুনবেন 211তম পর্ব, 6:45 শ্যামা সঙ্গীত শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়, 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মৌলী চৌধুরী, 8:30 বাগধারা বিষয় অলঙ্কার উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী, নজরুল গীতি সকাল 9:00 শিল্পী সুদক্ষিণা বসু, 9:20 দোতারা বাজিয়ে শোনাবেন সুবল দত্ত, 9:40 রসধারা উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগানের আসর, বেলা 12:00 সুরভি উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী, 12:20 ও 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় বিনীতা ঘোষ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী বর্ণালী চট্টোপাধ্যায়, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 দোতারা বাজিয়ে শোনাবেন সুবল দত্ত, 5:20 উর্বশী শিল্প উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 6:10 এবং 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, 7:10 রাগ প্রধান গান শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়, 7:30 দর্পণ শিল্পী অঙ্কিত শর্মা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছিলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:07 হয়ে 10 সেকেন্ড। জয় হিন্দ।